0: একটা আর্ট দাও।
1: আমার মায়া হোক, আপনি ইচ্ছা নেওয়া উচিত, আমি আপনি ইচ্ছারই জানছি।